0: 现在才压下去的。
1: Deu tiri carroti, deu quendino, deu doji, de anacotinca, creitam siki, exca FM siki.
2: Conca, maginawa, andalai mayundu, that is a git and quanta cango, quagge calculum, agaga, clicker calculum, I women cookway, giga yuya con. Even quanta con, how are juke, tiki can, my tiki queen, a tiko, question qua. Quoi que calculin agaga
3: ha do kwang do adin do kwatoka dele yika mayundo kaya tanda banga kawa myuk nyuka ya anha do atang kuli ka jaga yangke ha tanda inge tatto do geme kwa nen ka ka sadam che tatto mi do ka mai bi anha halu te kwe ka anha ba kawa gumi tanda jang gumi da ta khachi ka ge Tak ada awan tu, engam canggale gua kuat contoh bingkai mereka. Jika awan gua cima, kau kuat teman, tak kuat kau tuan, tak akesi. Tak kuat angkat tua, kau akan gua keluar, jauh akan gua kata. Tak kuat kau lagi saya tahu. Tadi jaga kita.
2: Okay. Ta iman kata kau ngah mikir kat cik cik kat kian dapat di mang mam. Jika mungkin aku gua ati ke sih kaki gua ka muhan dekya dok angkut sama itu itu yang kuling mana kuku uham.
3: Takkan agak minggah lah mana. Kaj minggah tu ama ke. Yang ni kaki ke ya ke ama ke yang. Tahu. Nawan ju ayah hang hang kau. Je suis un peu plus de temps. Tak juga ke, tak ngan ke, hati sami gue kawan kau ke agen sama. Naga agen hati sami gue kuala, bangun je. Itu aku ke agen kau ke de, ya kami bali, ya tak ya mana aku masih kaki ya, jadi kami bali, ini kaki kain kami itu mela. Aduh, ngan kuan jian tak kate. Daga juan gou juan gou ka he ka wa kwala chikwelo kula ta tam ake chikwelo kula ngong ta da ama ha kuku ta a paka paka ka ngwan ho yi ta ma dong an nam ku ya pa ta ka hen ju ke taba ni kwa ka ti ge ka ka ba cha cha cha cha cha a to khama Aku cuma cuma dengan jual, kan jual semua dengan wala tak cuma tak, kerja cuma kerja jual tak cuma, ini selang ada, kau tung tung jalan tung tung Sikiye, kalakan gulung aku aku aku aku jika si kau makua tua oka kong kalu kalakan agen aku aku tak mahu tinggal tak jujur kaga tak tua tua tak jujur kegala tak aku jauh tak ngaku tu tak aku jauh tak aku jalo tak aku tongga jujur aku kegala kanga kwe tu ta wa wana ka wana ka nga mka
2: ka wa thonga ma konga si si kwe khali nga wa khali
3: a che a khali a khali ta o cha khali a khali jo cha khali a khali ta chu ta she la magala twa o ka nga ta o she la magala twa nga ta ka nga kha ma gwi kwe bongi a kuri o o ka ta galon tu bi tu tu ta ka wa ka geng geng geng nga ta kam khaga jo shi ta ke uta ka twa ka ge ge ta a wa a gui ta a chi kum ba kwa kwa lang hen ha jo cha ma ta ka ko kham ko a a kham ta to a ngo ya ta ta jo m ko ke ga la ta ka ngi nge ka ka da a pu pu sha ka ka ge he ke ke ka a ko pu pu a ko a gu a la chi du li ke ga la ko la ngo ta chi ka nga kham nga ba nga le ngale wa toka akati ta ka wa ba o da ja
2: kala maga wi si si wa kwa ti ya nga ka ati hin o
3: kwa ka tangi
2: re ni si si mu ju
3: mi ya ka kwa gwe ta kwa o ga wi si si kala ka wi si mu ga ka la ka a gula mu a ga tu kule ka ba ka ga ja o kala ka ndo a ju ku ke ju li shu ka ko ndo a nga ko gum I get two at that morning, I can't longer call that. No, quite more.
2: Kakuvalamaki, ta come hot war. Have we gunny, machine, queen, where? Kakai, one knuckle lacking,
3: Coming, I can't cook away, yaki, chop, hake, make a gatua, hake, a one, young lad, come out, the guy in Japan, and I am Maka get to go at Muku Santa. Kata jam tak tuang ada, ngumpa kata kai, kahnya kakak tuh mungkin kai, ngan sungguh tuh ungkai, tak kui lah wa kalaui, anak kau kakak tanya nak, sama gambo tau tu, tak kau kalau kau ni tuh kau kau kui je je, kengah kua kua kua ni mah kua je je, jauh tak kui. Nga nge chi tayi wa chukau nga khali ta tabu ya ya. A tabu ya ya ta. Ya nge ta ya tabu ya ya ta. Kwa uya a chi khoi gala kwa ya. Ay ta chi nga tuwa ganda. Ta gala tuwa ganda.
2: Kala ma ka nga jwe chi
3: ga. Ya ka ya ke wana ka ta. Kai wana ka kota ha nga nge chi.
2: Ok.
3: Kai wana nga nga chi nga ya. Ya chi nga nge uta ya. Ya wa chuk yi wa chukau ta ni ka nge nga ba ya. Kata buaya ya tak kata macam tu. Angai kah kencing gay kuka ya koi kalang hai. Kalang hai hati tak tak tak tak muda hati angai kah wai.
2: Wai
3: ya kah ya ya kita kung kua kah angai kah kah tu baca kah ada aku makan ha sang kula.
2: Tangui kula.
3: Tangui kula.
2: Okay.
3: Tangui wah tui wah tui wing kui. Tak kui akhle ketiak kata kui kat kamu gula jata kui tengah tabu tua kata kata makan kui ta
2: kalau mac tengah kalau mac gua
3: ha
2: tak kui kata tu
3: tengah kui kau kau jika wak i kau nak kau kui ta ya gula tak kau gula tak anda wanita ingat kan itu nanti akan datang kalau kau gay Tak kalah ya kaku lagi tabu, ngawakai ya, gum, kau kau kau wah jangan, tuh oh, ayu bata cing, kau kau lah, kau cing yang kau cipta, lah cium.
2: Tak kem kau kau ngaku ya, kau cici cici kau kau kau kau he cium, si mak tu negu suai ya, heke suka kau mak suka kau wana. Katisi kwe gawa koka uwa nangu. Kalimasi chikwe wizila muku chonga wati kwa e. Chwa akahi. Ufaswa sakwe ya nungu.
3: Yala heki oka heke chike kwa kaya hankachi uki ngu chow. Aga saya gucah warna ya, hangkat hingga wisi segala tak capang gantau aku itu. Ya, aku akan Ika tu ahi, okung ada anu la utan mereka, ya tak mereka kalau akan dah dah wah guta je ada ya dah cing. Tapi ya cing kan ya ika yang jala, kan ya dua betul kan kaji kalau ya kan dua he kaji oh oh jala ya oh kan ya kan jala oh kan oh kan tak ucap sih sih kan, masih kan tak kita cuba tak kau.
2: Okay. Dan kamu kau mawam, dekat cici cici kuat, mungkin amun kakak sulam. Tapi bukan orang mana cukup dam wakui kami guys, aku ni dia orang ni jaga ukuam, ukuat tu kasongka uga bukung, kekula tim dating hingki lah. Dekat cici cici kuat nu kau sulat, si mana cukup uhaga gama.
3: Kau ni aku ya lalu kau kamu kau cici kau. Aya angu wa tate wa kati ci wola hala. Aya kwa ke ilanto kan du. Dobe kwa tuma kwa la. Kete kwa ila wa yi te koko mbila. Kwa tuma kwa la ta yi wa kete nisi nga gya kwa la. Ya nukula nyunga nukoke ya ke nga ataka koko bia. Kete ya u. Ta chi kwa wanga kanguta nga u. Aya
2: gwa tenta
3: u. Gwa tenta ya tenta ba duwa.
2: อุขวาดีหินาอืออากาศอุขวายากะดีหินาแน่ด้วยชัวไอ้เกเตยอ่ะตาคงองค์กงตาคุลิตากันนี่กะกะวากะดังอ่ะตาคงนี่กะตาคงนี่จังตาชะชะกันเนี่ยตาตวนทะเลอืมขอเสียว่าเกยกว่าอ่าข้ากูก็เกยกว่าคุณกงอยากให้ตวนทะเลตาคงนี่ดาละตานี่เกยกงอืมยังกังกูตากะละว่าทํากว่าดาวันกําลังไงสาทุ่มอ่ะ
3: อันไหนกันฮะอันกูจำถ้าว่าขาดตัวบ้าแต่ถ้าว่าจำกูก็จะน่ากังเกิดฟัวตาอันไหนก็มาแต่ไงอันเขาดูดีกัจจิอาตุแต่ก็มีความงัดกันก็ขาดด้วยแต่ว่าจะคุยคุณนะกัจจิเชื่อคุณค่ะนี่ก็จะคุยได้ยามโนกิสุลาเอกสกวัตชวนวิสักก์
2: Kamangui ni tamadi kau ni tamama kau cua ateki kau tu kawanah di kama cuma monu kisula. Nui ngofu entatu ni tamama cua ateki kau tu kawat cungui. Taskuan avisaku.
3: Avisaku atan tu kalan tu kau tak kalau engkau tu naya antara kau kelan tu kau engkau tu naya. Adui tak cingkai dah tunggu. Dah lewa awi ya tak cakli yangku. Kain tu ahi sasinga umhe.
2: อ่ะอืมอ่ะตัวขึ้นมาเขาเอาที่เด็ดดีเขาเอาที่ก่อนอ่าเขาเอาที่เด็ดเขาเอาคนก่อนโอเคเขาเอาตัวอยากตัวขึ้นมาที่วิเศษกันแล้วแต่ก็เหี้ยทั้งกูคงไม่อยากให้ตัวเหี้ยอยากจะให้ตัวก็ช็อกก็แต่ก็ได้จ้าอีจ้าปังกันจิกันละได้จ้าปังกันตัวอันจิกันละนี่ก็คือจี้อ่ะก็เป็นบางเกี่ยก็ช่วยจังเขาเลย
3: ก็อีจ้าปกติตัวจิกอะไรแต่ก็คุกเข่าก็จะเป็นบ้านตัวอีจ้าว่าคนแต่นี้แต่จ้าว่าเป็นบ้านแล้วแต่ก็ยาว่าก็ตัวเก่งไม่จันทร์ที่จ้าว่าเขาแต่ยี่ยาจุนตัวเหี้ยเก็บปังกันยี่ยาจุนเราจะอุกเอาเหี้ยขี้มึงกำลังให้ยิงขัดกำลังอุจิกันละอ่ากำลังอุกกำลังอุกกำลังอุกแต่งให้เก่งฟัวกำลังข้าวิชาโกเคฟิชาโกเคฟัวแต่ก็ตัวก็ตัวตอนนั้นอุตัวคงกินนุ่ย
2: กระทั่งว่าการนี้ก็เด็กกระทั่งว่าการเขาคุกเข่าก็จะโจทย์ตรงอวิชากุแต่การดูแต่การจะอารมณ์กันดีกันมันในความก็อ่ะคือการคุณลักษณะของการเป็นแบบนี้อย่าว่าคุกแต่การคำที่สมานุ่งหัวเนี่ยแต่การสมานุ่งหัวเนี่ยอาเกมันนะแต่ยาละว่ายาละฮะแต่ยาละเหว่าปุ่มวิชากุก็ตักอีกวันนุ่ยอันนั้นกุ้งนุ่มตุ๊ดตุ๊ดงัวแต่การจุงงัวก็เตลังกันนะอันจะก็ทำมันนะโอเค ยามาโอเคโอเคเรื่องคำก็เขาสิทำมาจากคำก็คืออันดัลเลียมายุนดูเกี่ยวกับคริสิกเกิดการมุ่งหมายสัมผัสจริงๆสัมผัสเกี่ยวกับความหาวจุกุกิที่เกี่ยวกับคริสิกเกิดการมุ่งหมายสัมผัสจริงๆสัมผัสเกี่ยวกับความหาวจุกุกิที่เกี่ยวกับคริสิกเกิดการมุ่งหมายสัมผัสจริงๆสัมผัสเกี่ยวกับความหาวจุกุกิที่เกี่ยวกับคริสิกเกิดการมุ่งหมายสัมผัสจริงๆสัมผัสเกี่ยวกับความหาวจุกุกิที่เกี่ยวกับคริสิกเกิดการมุ่งหมายสัมผัสจริงๆสัมผัสเกี่ยวกับความหาวจุกุกิที่เกี่ยว
1: teu chirika roji, teu kwenji no teu doji, te anakotinka kreitam siki, XK FM siki.

0: tisimo wola ke XKA FM
1: honor ten siwa ke niha
2: aya ba kan aku ngaba ka kule ku jao amen ya ngamba cha ya chawa kame kamba ka wa khun awo kamanda wa khun awo ka jia tu ka jia mwa da chin awo angamba ya tu chin awo da ka mwa he awo kan kuma he me da gani a kan awo kan kuma tuna ya ke ye yang ka yang ka kwa kuri cho ka yi chingi ye ka kuku mi kuku kwa awo ngamba siya mwande da chawa t-shirt ke ga ha ga a o o ya khong go ya shin ma ga ga chwa chi de wo to ko ko i to ni ke po ma shin ma to to ta shin ga ri ma shi ya ka ni ga ri ma da ya shin de a chi ka go wa o wa ma khong go ya shin ma ko to a
3: ka in ge o ko ga
2: ka ti ya ko to ka chwa chi de yang ngati kang haji bengi ya yakti nam nam nam nam nam ta chi ta kong chao ta ki ki ngoku li kwa ba cha de
3: ma sa ka u
2: mi cha ka u
3: ta ten dong hua chi
2: ten dong hua chi bengi ta chi ten ta ki aha chi ten ti ta ngo para para ngu ku chu ka gong u chi di mi ngai ka kong gu kong kong kong para yi ga
3: goli ngawai
2: goli ngawai ane ya ya chao ta ke ya ba ta ka de ta shi usinda tswa go ka ka o tanendwa ka o thula e tshasi u ga tsonga ntwa ma sita ga ya singa o da ga ntwa ya kwa ngam ka ka a ngam ka ka ya de baba da ka
3: ka wa da
2: ntuna ntuna tika ya tsau ya chin da ya guwa ya nkande a go da a go da guwa ngamba go da go ya so ya ga da ka dan ani tu nak nampak saya yang cish dan kuda nak cuba papa papa papa aku cakap dengan ni kuda kure ya da kure da kure sing ketan da kure dan da kure kuda kuan kau makan ya ngam kau kan kau makan ya udah kak acika cika gaji dengan da kuda kan ngan ni bekuan ya kuda kan ni kama kahen kuda ke kuda ngan dengan da ya itu na ya ciao naya nanam chu ka nyam chu ka ko ha ya ka qobo ka nyam chu ka ka ka ka ya sia ga ri te ndo a ko nam te ga ri te so
3: na tong to na
2: ba ku de de de wa cham kam tu ra ka nga ndo a ta yan do a ta yan do a ta yan do a ta ya chi ga ri e e we ga ri wo ga ri ka ke u te we ชัดจริงๆจริงๆเสียซอมบี้โลชัดจริงๆเสียซอมบี้โลตัวน่ะบางคนก็มาแต่ก็คนละตันมีชาติเขาสิแต่งงานกับชาติอีกโอ้ยชาติสิงกันตัวก็กะดิเกตโตแต่มันก็ยังกะดิกันคือหมอกันคือกูดาโยเฮ้ยแกมาดาวบ้าข้าเจ้ามุกทำไมคันเดร์ข้าชิมกะดิมุกตัวนั้นมิค่ะแต่ดาวเจ้าตันเองใคร
3: เขาก็ยาจับไปชูจับไปเจ้าตันเลยชูอ่าจับไปชูตันเลยไปทักเขาตันไปอ่ะแต่ทักมาแต่ใครจิ๋วจิ๋วแต่จิ๋วแต่ใครจิ๋วมาแต่ชูตัวนั้นแต่หัวมึงจับกันด้วยหัวกูได้ยังกันก็มาก็ติดก็มึงทำแบบนั้นก็มาอยากอยากใครก็มาชอบตอนนี้ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห์ข้าสิงห
2: chima twapangira mwe mwamba shaunaleta 아직 주장 한번 가져다 건너 가지고 자기 주자 찍어 이 짱코
3: 한번 잘라 먼저 건너 감 또 가지고 왔다 이자
2: 아 이 짱코 맞다 방기라 이자 이자 타이가 이자 그 카디나 맞아마 지 이자 방가 도무 안 방가 야 애가 구하다나 한글이 추가야 애다 아 한글이 추가야 예
3: 또또 로싱 나서
2: 또또 신 가오 가오 그게